ইসলাম দেনুগে মতিবেরিকম বায়ান করাওয়াফাওয়া হাদিস ফুলে আল ইমাম আহমদ রিওয়া করাওয়াফাওয়া হাদিস হেগে বাণা গাওয়ানি ম্যাং আল্লাহ এদে বেফা কালন্না রুসুল লেভি জাবির বুন আব্দুল্লাহ বিদালভিয়ে আল্লাহ রুসুল লেভি উমর বুনুল খাত্তাব ফতুগে আহুল ওয়েরেঙ্গে বায়কু মিহুঙ্গে আতুং লিবি ওয়াডাগে নেভি সিটি ইং হিপ্পাওয়াগেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারি হাওয়াডাগেন একলেগে ফাণং এ সিটি বিদালভে দেভিয়ে ফহে ইতুরে কলেগে ফাণ কোফা ইসকুরাওয়া বিদালভিয়ে এ হাত্তোবগে দারি কালুন্নে কলেগে ফাণ রঙ্গলং হাগিগে নুবল্লাওয়া এ ওয়াহকতক গাবুল কুরে বিতোয়ে তিমং কলেগে ফাণুগে ফুরাণা ফুলু একলাঙ্গে ইয়াদু কুদুরে ফুলুগাওয়া কলাঙ্গে গন্দেওয়া বিদালওয়ামে তিয়া মামিউঙ্গে গাতাম তিমং কলেগে ফাণ এ রিসালাতাগেন ওয়াডাগতি সাফু সাফু কো বায়ামেগেন ওয়াগুতুগে এ বামি হুন্না এবহি ফটোগে হুলওয়েরিনা তিয়া বামি হুন সুওয়ালেন নুকুরাশে এমি হুন তেদ বহুন জবাব দিফিনামা তিয়া বামি হুন এবস দুগু কো ফাণে নুয়াতা এ বামি হুন দুগু বহুন জবাব দিফিনামা তিয়া বামি হুন এবস তেদ কো ফাহুটে তিমা খালেগে ফাণুগে ফুরাণা ফুলু একলাঙ্গে ইয়াদু গুদুরে ফুলু গাওয়া কালাং গন্দে পাবি তাড়ুমে মিয়াদু সালাম লেভি মুসাগে ফাণু দিরি দুনিয়ে গা হুন্নে বিনামা একলেগে ফাণাম বেস তিমা খালেগে ফাণা তাবাবে ওয়াডা গন্নাম জহি ওয়াডা গতি হে কেত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গে মি মতিবেরি বাসফুলাকি ওয়ারক গিনা কান্তাতকে বায়াং কোরা ওয়াফাওয়া বাসফুলে ইসলাম দীনাকি ইনসানুগে এমমে হা কান্তাতং হাল্লুক দিনুম গে কাবিল কং হুরি দীনে কামা ইসলাম দীন ফহু এহেন এবস দীনে আল্লাহ গাবুলু নুকুরা ওয়ানে কাম মি বাসফুলুম ওয়ারা সাফ কোন দে হবে হামা এহেমমে এহেন দীন দীনুগে মি হুঙ্গে ওয়াহকাতং আড়ু হুমুগা ইসলাম দীনা গেল্লুমে বেদানে কামে কোগে নুয়ানে কাং এঙ্গে এহেনি এফদা মি হুঙ্গে সাবাবুম মি দীন গাবুলু কোগেন হুরি মি হেগে আকীদায়া কুডাভিয়াস উনি কামেন আতু এদা ফাদা কামে কোগে নুয়ানে কাং এঙ্গে শাককেনে মেদু মুসলিমম মাগফুরদ্দমং একি সিফা সিফাগা মিদিনুগে আদুবম মাসেকে কুরামু গেন্দা দুয়াসওয়ারেগা মি বিসনালং কোমমেহেম বেনুন নুগুতাই হিতাম মেরিতি কো দেকেবে ওয়াহাকে নামাবেস বাতিল দিন তাওগে ওয়াহাকে কি হাকিগতেন নে ওয়াহাকে তাকে

0: এগতুগা হিতে তে বাগুজ দা গুনা মন্তানিকং ফাতি ফাহেজেহি কুলিয়াকং আতুগাই ফোন দিল্লি রিংকু মাম ফেশি
1: শাফি শাফি
0: রুমি সিসাগেন গস আবসাবহ ফোন নেগি মিফহারু রুমি কে আটুনি কুতি বারু গিস্তম খায়কু
1: শাফি কোন্তাকু কিবে ফোন নিবালি একো মেসেজে শাফি উন্দো গুনু কুরাশে বুনি কাকু
0: ফোনু গানে কলুং ইবুনি শাফি গে বারুপদ বে ফাভাডু নিদি গে বারুকং বেরি বে ফাভাডে
2: রুমি হামাজে হি বালা এবা কাহারে ফাহুং কি আয়া দেনা তিহা বড় দেরে নুয়ে বালা মিহার দেন একমা নুইস না হামাজে হি বালা
1: কিনে হামাজে হেনি
0: রুমি আডুং আডুন কারো মুবুনি
1: দন্ত গুলা ফেচ্ছে গবি শাফি গিয়ে নেসকে দন্তে আর নুনি দিকে এই আজকামকে শাফি গুলি মা ফোন বিজি করলাম একাল মেসেজে ফোনই মা আর ইঙ্গি করি
2: নরোশে রুমি
0: শাফি কে আডুগা মিফাহারু ওগা তেরিকাম হুরি

best. নদীকে মেঘর দিবে এফএম ও মেগাডি কুড়ে মেঘে দানি টিটা রিকোয়েস্ট শো আবার রিকোয়েস্ট করম গেন্দা মেঙ্গে পিএসএম আবেদের কো ওয়াহক দা কলম বেনু বা ব্যাবরি না ফুরসা থোড়ে ফতি আ টিকটক কে ব্যাবরি না কে ফুরসা তে সে বইঙ্গে আমা ওরিয়া ব্যাবরি না বেস পিএসএম মে আই না নোট কলম কে ফুরসা তে বে ওয়াহক দা কলম হামা দেন মেঙ্গে তো মেসেজ কা কো লাভে জাহালম বেনু মে ইয়া হামা পিএসএম মে আমাদের কো মেসেজ করে বেন ইঙ্গে লাভে ইঙ্গে তুমি কে ফুরসা তে সে থোড়ে ফা হরিহা বেবেন আহ মেসেজ করাম গেন্দাম বে মেহানি কাবসাম কম্বে ফ্লেতে সাফি উদো এদুন মাফ করবাত এদুন লাবা মিজে হাদেনি লোবি বায়ানো লাইগে মুনতাজকে

0: আদি আল্লাহশাই একলাঙ্গ রসুলায়ং উরে দে একলাঙ্গ খান্ড আড়ুয়া ফাওয়া ইন্ত ফাহনালা দা মিহক নরক বদ্দওয়ানতে এতাঙ্গা এমিহকো দেমি হুন্ননিবি গতুগে আদি এমিহকং ইহানা তেরখন দিনবি আজাব হুটে।
1: দিবেহি এফএম দিবেহি নায়ক নোদিহ একে মেগাহার্টস
2: আলিনোর

ইসলাম দেনুগে মাতিবেরিকাম বায়ান করাবা ফাওয়া হাদিস ফুলে আল ইমাম আহমদ রিওয়া করাবা ফাওয়া হাদিস হেগে বাণা গাওয়ানি ম্যাং আল্লাহ এদে বেফা কালন্না রুসুল লেভি জাবির বুন আব্দুল্লাহ বিদালুয়ে আল্লাহ রুসুল লেভি উমর বুনুল খাত্তাবা ফতুগে আহুল ওয়েরেঙ্গে বায়কু মিহুঙ্গে আতুং লিবি ওয়াডা গিট নেভি সিটি ইং হিপ্পা ব্যাগেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারি হাওয়াডাগেন একলেগে ফাণাং এ সিটি বিদালুয়ে দেভিয়ে ফহে ইতুরে কলেগ ফাণ কোফাইস করাবা বিদালুয়ে এ হাত্তোবগে দারি কালুন্নে কলেগে ফাণ রঙ্গলং হাগিগে নুবল্লাবা এ ওয়াহকতা গাবুল কুরে বিতোয়ে তিমং কলেগে ফাণুগে ফুরানা ফুলু একলাঙ্গে ইয়াদু কুদুরে ফুলুগাওয়া কলাঙ্গে গন্দেবা বিদালুয়ামে তিয়া ম্যামিয়ুঙ্গে গাতাম তিমং কলেগে ফাণ এ রিসালাতাগেন ওয়াডাগতি সাফু সাফু কো বায়ামেগেন মাগুতুগে এ ব্যামি হুন্না এ বহি ফতুগে হুলওয়েরিনা তিয়া ব্যামি হুন সুওয়ালেন নুকুরাশে এমিহুন তেদ বহুন জবাব দিফিনামা তিয়াবামিহুন এবস দগু কোফানে নুয়াতা এবামিহুন দগু বহুন জবাব দিফিনামা তিয়াবামিহুন এবস তেদ কোফা হুটে তিমা কালেগে ফাণুগে ফুরানা ফুলু একলাঙ্গে ইয়াদু গুদুরে ফুলু গাওয়া কালাং গন্দে পাবি তাড়ুমে মিয়াদু সালাম লেভি মুসাগে ফাণু দিরি দুনিয়ে গা হুননে বিনামা একলেগে ফাড়াম বেস তিমা কালেগে ফাণা তাবাবে ওয়াডা গন্নাম জহি ওয়াডা গতি হে কেত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গে মি মতিবেরি বাসফুলাকি ওয়ারক গিনা কান্তাতকে বায়া কোরা ওয়াফাওয়া বাসফুলে ইসলাম দীনাকি ইনসানুগে এমমে হা কান্তাতং হাল্লুকো দিনম গে কাবিল কং হুরি দীনে কামা ইসলাম দীনে ফহু এহেন এবস দীনে আল্লাহ গাবুলু নুকুরা ওয়ানে কাম মি বাসফুলম ওয়ারা সাফ কোন দে হবে হাম এহেমমে এহেন দীন দীনুগে মি হুঙ্গে ওয়াহকাতং আডু হুমুগা ইসলাম দীনা গেল্লুমে বেদানে কামে কোগে নুয়ানে কাং এঙ্গে এহেনি এফাদ মিহুঙ্গে সাবাবুং মি দিন গাবুলু কোগ্গেন হুরি মিহেগে আকিদায়া কুডাবিয়াস উনিকামেন আতুয়েদা ফাদ কামে কোগ্গেন নুয়ানেকাং এঙ্গে শাক্কেনে মিয়েদু মুসলিমম মাগফুরেদ্দমং একি সিফা সিফাগা মি দিনুগে আদুবুম মাসেকে কোরামুং গেন্দা দুয়াসওয়ারেগা মি বিসনালুং কোম্মেহেন বেনুন নুগুতায়ে হিতাম মে রীতি কো দেখেবে ওয়াহাকে নামাবেস বাতিল দিন তাহুগে ওয়াহাকে কি হাকিগতেন্নে ওয়াহাকে

বালেবুম আল্লাহ গ হযরতুম ঐকং কাশওয়ারি নেঙ্গি তিবুমা একুন উবা কান্তক দেং একান্তক কুরমা গাতুগা এবাহি একান্তক কুরমা ফহু লাসনুক তাওবাবে উড়ে মি হুনশে ফাহে আল্লাহ এওরেঙ্গে মচ্চ তাওবা লবতে আদি মোলা দেন ওড়গেমবা হাকিম ওয়ন্ত কালাউ কামগা আল্লাহ ওড়গেমবে।

0: ইসলামী উদারে হুম ফাড়ওয়ানি তারি হুগে ইবুরেত্ত
1: এদুহাকু মুশরিকুন খান্দগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কে ফানা আলী কে ফানা দেবে কালুন মুশরিকুন না ওয়ার ওয়ারুকদ হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি

0: এ মারি একাল সুজি বদল করলা ফিয়ে
1: এহেন তা আসলুস হাদ দেরে দো আলে কম হাদ লোবি নে দেমি উলুনি
2: সাব হে মারি হ্যাঁ তো এপনি ডক্টর বাই বদল করিবা হাকে
3: মেলেরিয়া গিতবার লিফাবা ডক্টর বাই কোড়া ইতবদকুন গিন অননন দয়েলবে বেনু কুলহেকুন বেনু সাইজ ওয়াস মিরওয়ান একমকু কোইনি মানে তিকল
4: এ ইব্বে কিতে তিকুরনি তি ফোন বাব বলা
5: এ মি ফেমবেল দক্কা দিন হেগে তে এমডব্লিউএস সি ফেমবেল দক্কা দেম হাগু তিন মিহক তিন হাজার রুপি আদি উমরা দতর লিমগ ফুরসত হলো আলা ফিন
4: এহেনতা কিনে কো মি হাদম ভি
5: মা বড় গতে হাদানক মেনে এমডব্লিউএস সি গে এপন নোনি ই পোর্টাল ফেমবেল দক্কা দামবি মি ক্রোত লাভালানি এরো অনিকা অনলাইন কমম কে ফাসে
4: এহেন ইয়া মাবিস আবাহং এ পালাফা বি দক্কা লানিমি আদি কুরি মো বিল সতি নুদকি হামা নসিব লাভাল ফানে তা দো
5: হা হুরি হা বিল দক্কা লা হাদাস করমুঙ্গে আদি প্রমোশন লাভালানি
6: MWSC ge umra daturu adi thinghas rufyage faisa ge inam libe me promotion kuriya daani march ekakun feshiken me ettiri hugeniyala ituru maulumat eke sume fahaka gulalumun libene
0: e mari ekkal suzi badal kolla fie
1: ehenta asluis haad dere do ale ekam haad lobi ne de mi unguluni
2: saab he mari হ্যাঁ তো এপনি ডক্টর বাই বদল করিবা হাকে
3: মেলেরিয়া গিত বার লিফা বা ডক্টর বাই কোড ইত বদকুন গিন অননন দয়েলবে বেনু কুলহেকুন বেনু সাইজ ওয়াস মিরওয়ান একমকু কোইনি মানে তিকল
7: নুদিহে একেম মেগাহার্টজ দিবেহি এফএম

0: ईशा सुवाले कुरंत
1: कोब्बल
0: दिवे ही बहुगा सुकुं कुरे वेया कुरता की कोबा
1: अलिफु सीनु नूनु ता शवियन
0: रंगाड़ो ফেমবেরুং এমএ ম্যাককো বুনানি কিহিনে
1: নানে ফুলফিলবো
0: ওয়ারার রাঙালো ওহেতা ফেন্নিগু মে বুনম কি কোবা
1: লিবে ফুরসত গে বেনুং হেফু মাডু কোবলা কি কুরং কুরা সওয়ালত তমি
0: মি তৈয়ারওয়ানি দিবে হেফে মুং গেনেস্তে শাবিয়ানি প্রোগ্রাম
1: শাবিয়ানি প্রোগ্রামে দিবে হেবোগে সওয়াল অন্না কোংগেনো কো অন্নানি
0: কোমমে হুকুরু আদি হনিহেরু দোহেগেরে আগগাটি তিরিহুগা
2: শাবিয়ানি

0: এগতুগ হিন্তি বাগুত গুণমন্তনি কং ফতি ফাহেজেহি কুলিয়ে কং আতুগ ফোন দিল্লি রিঙ্কু বাম্পেশি
1: শাফি শাফি
0: রুমি সিসাগেন গোস আবসবহ ফোন নেগি মিফহারু রুমি কে আটুনি কুতি বারু গিস্তম কায়কু
1: শাফি কোন্তাকু কিবে ফোন নি বালি এক মেসেজ শাফি উন্দ গুনু কুরা শেপুনি কাকু
0: ফোন গানে কলুং ইবুনি শাফি কে বারুপদ বেফা ভাডু নিদি কে বারুকং বেরি বেফা ভাডে
2: রুমি হামা জহি বালা এবা গাহরে পাউং কি আ দেনম তিহা বড় দেরে নুয়ে বালা মিহার দেন একমা নুইস না হামা জহি বালা
1: কি নে হামা জহেনি
0: রুমি আডুং আডুন গারুম বুনি
1: দন্ত গুলা ফেচ্ছে গবি শাফি গিয়ার নেসকে দন্তে আর নুনি দিকে এ হাস কমগে শাফি গুলি মা ফোন বিজি করলা ফে একাল মেসেজে ফোন ইম আরিং ই কুরি
2: নরোশে রুমি
0: শাফিকে আডুগা মিফাহারু ওগা তেরিকাম হুরি
2: আহারেন দুহা কোস রুমি রব্বা দেরাকুরাকা বেণ মেন্নো কান্তাতা দিমাভি গতুং এহেমবি মাদমা মেন্দুরু আহারে মাদে দাণ এরু হুরিহা বাহাকে দাক্কানি
1: আসলু ইস্ত শাফি মালে আন্নানন্তা
0: রুমিগে আডুগা কুডা উম্মি দেং ফেদুনো
2: আ মাদমা মেন্দুরেন হায়রো আহারে রুমি ক্যারিগে হুন্নাণ মিহার দেন তিহা

0: দিবেহি এফএম দিবেহিন নায়ক
1: নমোদি একে মেগাহার্টজ দিবেহি এফএম
2: রীত আপাতত বেশ রীত

0: ইসলামী উদারে হুম ফাড়ওয়ানি তারি হুগে ইবুরেত্তা
1: এদুহাকু মুশরিকুন খান্দগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুন না ওয়ার ওয়ারুকদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি